পুৱা 6:55 জ্ঞান বিজ্ঞান, পুৱা আৰু সন্ধিয়া 7 নিয়োগ বাতৰি, 7:15 আজি পুৱা প্ৰযোজনা কাৰ্তিক সূত্ৰধৰৰ। অনুষ্ঠানটি আগবঢ়াব ভাস্বতী দেৱী শৰ্মাই। 7:30 উপন্যাস পাঠ অনুষ্ঠানত দিলীপ ফুকন রচিত জলপদুমর পানসৈ উপন্যাসর একবিংশ খণ্ড। উপন্যাসখনির পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। 8:30 গীতিমালিকা অনুষ্ঠানত শুনিবলৈ পাব মমতা বরঠাকুর, লোকনাথ গোস্বামী, দীপালী বরা, দীপেন বৰুৱা আৰু জয়ন্তী দাসর কণ্ঠৰ গীত। 9:15 জিলার রেহরু, 9:20 আর 10 হিন্দী ছবির গীতর অনুষ্ঠান, 9:45 অসমা সুষমা অনুষ্ঠানত এখনি আলেখ্য মহাশ্বেতার প্রথম খণ্ড, রচনা লক্ষ্যহীরা দাসর, প্রযোজনা বিপুল বৰুৱাৰ। 10:30 অসমীয়া আর হিন্দী ছবির গীতর অনুষ্ঠান। দিনের 11:05 পরাগমালা লাইভ। 11:30 বিজ্ঞান ধারাবাহিক সমাগত সময়ের একবিংশ খণ্ড, রচনা মৃদুল হাজরিকার, প্রযোজনা প্রবাল কুমার শর্মা আর অশোক ভট্টাচার্যর। দিনের 12:15 আমার যুববাণীর পৰা অনুষ্ঠানত উদীয়মান সংগীত শিল্পী বিতুপন শইকীয়ার সৈতে সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ প্রাণজিৎ প্রীতম কলিতার, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। দিনের 1:10 আর নিশা 7:45 জয়শ্রী দেবীর কণ্ঠর আধুনিক গীত, 1:20 শাস্ত্রীয় সংগীতর অনুষ্ঠানত শিপ্রা ব্যানার্জির স্বরোদবাদন রাগ গোদ সারাঙ্গ, 1:50 সুধা কণ্ঠর গীত, 2:30 পাশ্চাত্য সংগীতর অনুষ্ঠান, বিয়লি 3:05 আধুনিক গীত শিল্পী তরালী শর্মা, 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠানত সুনেইনা রংপিপির কথিকা কৃত্রিম বুদ্ধিমত্তা আর কর্ম সংস্থাপনের বাবে সাজু হওয়া ভারতীয় যুব প্রজন্ম, 4:30 বড় অনুষ্ঠান, সন্ধ্যা 5:25 7:20 আর নিশা 8:30 আধুনিক গীতর অনুষ্ঠান, 5:45 হিন্দী ভাষা শিক্ষার পাঠ, পাঠ যুগুতাই আগবঢ়াব সুতাপা রয়ে, সন্ধ্যা 6:10 কৃষকবাণী অনুষ্ঠানত তৈলবীজ জাতীয় শস্যর খেতি আর প্রমাণীকরণ প্রক্রিয়া, এই বিষয়ে এটা আলোচনাত ভাগ লব অরূপ কুমার শর্মা আর নবজ্যোতি দত্তই, আত ধরব ভাস্করজ্যোতি আচার্যয়, লগতে আছে কৃষকর বাবে যুগুতা বতরর বতরা আর পাচলি আর শস্যর বজার দর, 6:40 সুদীপ্তা বোসর কণ্ঠর রবীন্দ্র সংগীত, 7:05 বৃন্দগান।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দৰ আহিন মাহৰ আজি 22 দিন, 2026 খ্রিস্টাব্দৰ অক্টোবর মাহৰ আজি 10 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি অমাৱস্যা। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল

অনুষ্ঠানত সেয়া আছিল জয়ন্তী দাস। গীতটির কথা আছিল অজিত কুমার বরদলৈর, প্রযোজনা আছিল অপর্ণা বুজরবরুয়ার। গীতিমালিকা অনুষ্ঠানটি ইমানতে অন্ত পড়িল।

0: মহালয়ার পবিত্র ক্ষণত দেবী দুর্গার ধরালয় আগমন ঘটে বলে বিশ্বাস করা হয়। ইয়ার লগে লগে পিতৃপক্ষর সমাপ্তি ঘটি দেবী পক্ষর সূচনা হয়। কাইলৈ নবরাত্রির প্রথম দিনটির পরা শারদীয় দুর্গাপূজার আধ্যাত্মিক পর্বসমূহ আরম্ভ হব। এইবার দেবীয়ে ঘোড়াত আগমন আর নৌকাত গমন করব। মহালয়া উপলক্ষে আজি রাজ্যের ভিন্ন প্রান্তর নৈর ঘাট জানজুড়ি আদিত পূর্বপুরুষের আত্মার সদগতির ভক্তসকলে শ্রাদ্ধ আগবায়। শিলচরের বরাক নদীর পারত পুয়া পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। অন্নপূর্ণা ঘাট সদর ঘাটকে ধরে নদীর পারত ধর্মীয় রীতি নীতিরে পিতৃপুরুষের তর্পণ করবলে অসংখ্য লোকে ভিড় করে। মহালয়া উপলক্ষে শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা আর দুর্গাপূজা কমিটিয়ে শোভাযাত্রারও আয়োজন করে। ডিব্রুগড় শহরত পুয়তি নিশারেপরা মহালয়া উপলক্ষে জনসাধারণের ভিড় পরিলক্ষিত হয়। মরাণ, খোৱাং, বরবরুয়া, নামরূপ, নাহরকটিয়া, দুলিয়াজান, লাহুয়াল, টেঙাখাট, ডিকমকে ধরে বিভিন্ন ঠাইত শোভাযাত্রা উলিওয়ার পিতৃপুরুষের স্মরণ ব্রহ্মপুত্রত পূজা অর্চনা করা হয়। যোরহাট জেলার গড়ালিত পুয়া তিন বজার পরে মহালয়া উপলক্ষে লোকারণ্য হয়ে পড়ে। গুয়াহাটির উজান বজারের ব্রহ্মপুত্র ঘাটতো অগণন ভক্তই ভিড় করে। গোয়ালপাড়া জেলাতো মহালয়া উপলক্ষে উখল মাখল পরিবেশ বিরাজ করে। গোয়ালপাড়া শহরের গরীব সেবা সার্বজনীন দুর্গাপূজা সমিতি, হরিসভা দুর্গাপূজা উদযাপন সমিতি, অশোকনগর পূজা সমিতির বিভিন্ন ঠাইত শোভাযাত্রা উলিওয়া হয়। তদুপরি জেলাখনের কসারিঘাটত পূর্বপুরুষের আত্মার সদগতি কামনায় পূজা পার্বণের বহু লোকের সমাগম হয় বলে আমার সংবাদদাতাই জানাইছে। মহালয়া উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যবাসীলৈ শুভেচ্ছা জানাইছে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত শারদীয় দুর্গোৎসবের আগমনের বতরা কহিয়াই অনা এই শুভ ক্ষণে সকলোরে জীবনলৈ মঙ্গল বার্তা কহিয়াই অনার কামনা করে। শারদীয় দুর্গোৎসবের রাজ্যজুড়ি ব্যাপক প্রস্তুতি চলি আছে। রাজ্যের বিভিন্ন প্রান্তত মৃৎশিল্পীসকলে দেবীর প্রতিমাত অন্তিম পরশ দিয়াত ব্যস্ত হয়ে পড়ছে। গুয়াহাটী পৌর নিগমের পৌরভবন কার্যালয়ত স্বচ্ছ দুর্গাপূজা প্রতিযোগিতা আয়োজন করার কালি এখন সভা অনুষ্ঠিত হয়। সভাত গুয়াহাটী পৌর নিগমের পৌর সচিব অবিনাশ পালে কয় যে মহানগরখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রখা আর পূজার সময় স্বচ্ছতার প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হব। সভাত অতিরিক্ত আয়ুক্ত প্রণব দত্তই সকলো দুর্গাপূজা সমিতিক পূজা মণ্ডপ আর ইয়ার চৌপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রখার ডাস্টবিন ব্যবহার করা বাধ্যতামূলক বলে উল্লেখ করে। 16-21 অক্টোবরলে হবলগিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলো পূজা সমিতিক মানপত্র প্রদান করা হব। ইপিনে গুয়াহাটীর বিষ্ণুপুর সার্বজনীন পূজা সমিতিয়ে এবার দুর্গাপূজার দেবী দর্শনের অভিনব ব্যবস্থা গ্রহণ করেছে। এই অনুসরি দর্শনার্থীসকলে বুক মাই শোর জড়িয়ে 199 টাকা দিয়ে আগতীয় টিকট বুক করবেন উদ্যোক্তাসকলে জানাইছে।
1: জনসাধারণের সুবিধার কারণে এই করছো, কারণ আমার পূজা চাব গেলে নর্মেলি আমি বিগত 10 বছর পরে চাই আছো যে আমার পূজা চাবলে একজন মানুষ কমে 3-4 ঘন্টা সময় লাগে আর বহু দূরে দূরের পর মানুষ চাবলে আহে। আর কিছু দুঃখিয়া মানুষ আছে যে অ্যাবনর্মেল হবো পড়ে বা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, সর লড়া ছড়ি আছে, সিহতর কারণে আমি রাখিছো যে এই লাইন যদি ব্যবহার করে অতি সালে আর অতি কম সময়তে পূজা চাব পারবো, কারণ আমার ইয়াদ ইমান ভিড় হয়, ইমান হেঁচা ঠেলা হয়, এই হেঁচা ঠেলার মাজের দূরে থাকবে।

0: করি, কবি, গীতিকার, নাট্যকার, নিবন্ধকার, শিশু সাহিত্যিকা হিসাবে বরণীয় অবদানে অসমীয়া সাহিত্যর বুরঞ্জিত অম্লান স্বাক্ষর এৰি থৈ গৈছে। অসমীয়া কাব্য জগতত রহস্যবাদী কবি হিসাবে এক স্বকীয় আসন অধিকার করা নলিনী বালাল সমগ্র চিন্তাধারা আর কাব্যধারা ভারতীয় দর্শনের আধ্যাত্মিক পরম্পরায় সমুজ্জ্বল হয়ে আছে। তেওঁ কালজয়ী কবিতা পরম তৃষ্ণার মাজতো রহস্যবাদী ভাব মার্গর প্রকৃত স্বরূপ অনবদ্য রূপত প্রকাশ পাইছে।
1: আজির নোহা মূল সুন্দর পৃথিবী জনমর যুগমিয়া তুমি অনন্তকালর মূর শান্তির জিরণি অতীতর স্বপ্নলীলা ভূমি অতীত জন্মর কত অলেখ স্মৃতির গছে পাতে পুরি আছে রেখা অফুট ভাষার কত করুণ কাহিনী প্রকৃতি রূপত আছে লেখা। কতবার জনমিলে তোমার কোলাত গইছিল খুভতি অপূরণ করমর ভার বাঁধি লই ঘুরি ঘুরি আহিছো ভতি পর্বতীয় জুরিটির জিরি জিরণীত শুনু যেন বিননির সুর আছে জানো দুচকুর চকুলো দুধারী বই যা কোনোবা যুগর নিয়র মুকুতা পিঁধি হেঙুলি আচল মেলি উষাহে সোণালি রথত নিশার উরণি ঠেলি উরুণে মিচিকি হাঁহে প্রকৃতির রূপহী বনত দূরণির পক্ষীজাক মিলি যায় দিগন্তত মাতি যায় আকুল সুরত প্রতিধ্বনি বাজে সুদূরত জীবন লগুরি মূল পিজরার প্রকৃতিও মিলি যাব খুঁজে অনন্তত অসীমর অসীম বাটত গাঁথিছু অনন্ত মালা লক্ষ জীবনের আধরুবা কুয়েরা শতকরমর মানস মুকুতা লই কল্পনার হার বুজা বাঁধি লই যা অসীম ব্যথার কিয় আহিছিল বারু গইছিল কিয় নৌভতি কিহর এই অভিলাষ কিয় এই সীমাহীন গতি সকলো পাইছো কিন্তু কিবা যেন নাই নাই মুখত নুফুটে ভাষা প্রাণে ভাব বিচারি নাপায় কোনে বারু দিলে তেনে মানুষের আত্মাত বিশ্বগ্রাসী হেপাহর ক্ষুধা যদি তেওঁ থোৱা নাই আত্মার চিরশান্তি পরশমণির প্রেম সুধা কোনে ন সদায় মাতে আকুল উতলা মাতে কোন দূর সুদূরর পরা যদি তেওঁ থোৱা নাই বিয়াকুল জীৱনৰ শান্তিময় সুখর নিজরা ভুগতি মানুহর ত্রিপিতি পলোৱা হলে বাসনাও নোৱাৰে থাকিব মানুহর বাসনার সমাধি শয়ন হলে জীবন মরণও না থাকিব মানুহর দুচকুর অসীম সৌন্দর্য তৃষ্ণা সুখ আশা হেপাহ বুকরে নহয় মরতর ক্ষন্তেকিয়া জীৱনর সুখ আশা পরম পদর রূপ তৃষ্ণা চিরসুন্দরর।
0: অসমীয়া সাহিত্যর ইতিহাসত নলিনীমালা দেবী মুখ্যতঃ কবি হিসাবে চিহ্নিত হয়েছে যদিও তেওঁ আছিল বহু সার্থক গীতর রচয়িত্রীও। গভীর স্বদেশানুরাগর দ্বারা উদ্বুদ্ধ কবির সেই গীতবুরর মাজত বিরিঙি উঠিছিল উপজা মাটির সুবাস। এই মহান দেশর সর্বধর্ম সর্বজাতি এক করা ঐক্য মিলনের যাদুকরী মন্ত্রে দীক্ষিত বীর বীরাঙ্গনা সকলক তেওঁ গীতর ভাষায় উদাত্ত আহ্বান জানাইছিল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখি কলুষতা ভরা সাম্প্রদায়িকতার

অমিতা প্রভা নলিনীবালার কাব্য আর সঙ্গীতের প্রতি থাকা জীবন জোড়াই প্রেরণার উৎস বিচারি এইবার আহক আমি উভতি যাও শৈশবর দিনবুরলৈ। তেওঁৰ কাব্যিক আর সাংগীতিক জন্মগত প্রতিভার পূর্ণ বিকাশের ক্ষেত্র সর্বাধিক অরিহণা আছিল তেওঁৰ পারিবারিক অনুকূল পরিবেশর পিতৃ কর্মবীর নবীন চন্দ্র বরদলৈ। স্বাধীনতা সংগ্রামের এগারী অগ্রণী নায়কেই নাছিল, গীতিকার, সুরকার আর গায়ক হিসাবে সংগীতের ইতিহাসত তেওঁৰ নাম লিপিবদ্ধ হয়েছে। নবীন চন্দ্রর এই সংগীত প্রিয়তা আর পারদর্শিতাই কাব্য সংগীত চর্চার এক প্রেরণাময় পরিবেশের সৃষ্টি করে কণমানি নলিনীবালার সারস্বত সত্তাক উদ্দীপিত করেছিল।

শ্রোতাসকলে হিন্দী ছবির গীতর অনুষ্ঠানত দিল্লী সিক্স ছবিখনের গীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। অনুষ্ঠানত এবাৰ এয়া এ আর রহমানের কণ্ঠৰীতি গীত।

শ্রোতাসকলক নমস্কার জানাই আরম্ভ কৰিছো বিজ্ঞান ধারাবাহিক সমাগত সময়। নতুন দিল্লীর বিজ্ঞান প্রসার, অসম বিজ্ঞান সমিতি আর আকাশবাণীর সম্মিলিত উদ্যোগত প্রযোজিত এই ধারাবাহিকর আজির খণ্ডর শীর্ষক দিগন্তর সিপারে, মূল ইংরাজি নাটকর অসমীয়া অনুবাদ মনীষা শর্মার। এয়া শুনক বিজ্ঞান ধারাবাহিক সমাগত সময়ৰ বিংশ খণ্ড।

জীবন খোজালু মিশাকুই, জীবন খোজালু মিশাকুই, এই পৃথিবী সুন্দর এখনি মাথুনাত ঘর, এখনি মাথুনাত ঘর।

পরিধিবিহীন জীবন বা তোর, উড়তু না পালু কতু গো, জীবন সজালু মিশাকো, জীবন সজালু মিশাকো।

জয়শ্রী দেবীর কণ্ঠত অনিল কলিতার রচিত গীতটি শুনিলে। শিল্পীর কণ্ঠত এবার শুনক রজনী হাজরিকার রচিত এটি গীত।

0: কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসত আজি সুলভ আর জনসাধারণ কেন্দ্রিক মানসিক স্বাস্থ্য সেবার প্রতি দায়বদ্ধতার কথা দোহারে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে কয় যে দেশের 36খন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল কার্যক্ষম হয়ে থাকা 53টা টেলিমানোসেল আর 48 লাখেরও অধিক ফোন কল লাভের জড়িয়ে অধিক লোক মানসিক স্বাস্থ্যের ক্ষেত্র সমর্থন যোগা হয়েছে। শ্রীনাড্ডায় কয় যে মন জাগৃতি শীর্ষক পদক্ষেপে মানসিক স্বাস্থ্য সন্দর্ভত সজাগতা বৃদ্ধি করার আগতীয় সহায় বিচরার প্রতি উৎসাহিত করা আর এই ক্ষেত্র মানুষের ধারণার পরিবর্তন করেছে। কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে সকল নাগরিকক এখন সহমর্মিতার ভরপুর সমর্থিত সমাজ গড়ি তুলবলে আহ্বান জানায়, যত প্রত্যেকেই ভয় আর বৈষম্য নোহাক মর্যাদাপূর্ণভাবে সহায় বিচার। কয় যে মানসিক স্বাস্থ্য অতি গুরুত্বপূর্ণ আর এই বিষয়ত প্রতিজন লোকের কথা শুনাটো দরকার। এই বছর এই দিবসের বিষয়বস্তু হয়েছে জিয়াই থাকার অনুভবক শুনা, প্রকৃত কণ্ঠ, প্রকৃত পরিবর্তন। আজি মহালয়া এই উপলক্ষে আজি দেশের বিভিন্ন প্রান্তত শোভাযাত্রা আর শ্রাদ্ধ পার্বণ আদি অনুষ্ঠিত হয়। আহিন মাহর অমাবস্যা তিথিত দিন রাতির সন্ধিক্ষণের পর আরম্ভ হওয়া মহালয়ার পবিত্র ক্ষণত দেবী দুর্গার ধরালয় আগমন ঘটে বলে বিশ্বাস করা হয়। ইয়ারে পিতৃপক্ষর সমাপ্তি ঘটি দেবী পক্ষর সূচনা হয়। কাইলৈ নবরাত্রির প্রথম দিনটোর শারদীয় দুর্গা পূজার আধ্যাত্মিক পর্বসমূহ আরম্ভ হব। এইবার দেবীর ঘোড়াত আগমন হয়েছে আর নৌকাত গমন করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মহালয়া উপলক্ষে জনসাধারণ শুভেচ্ছা জানাইছে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত শ্রীমোদিয়ে মা দুর্গার আশীর্বাদে সমাজলৈ শান্তি, সহমর্মিতা আর আশার বতরা কঢ়িয়ায় আনিব বলে কামনা করে। সকলোরে সুখ সমৃদ্ধি কামনা করে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে মহালয়া উপলক্ষে জনসাধারণলৈ শুভেচ্ছা জানায় কয় যে মহালয়াত পিতৃপক্ষর অন্ত পড়ে আর দেবী পক্ষ আরম্ভ হয়ে মা দুর্গার আগমন ঘটে। শ্রীশাহে মা দুর্গার আশীর্বাদে প্রত্যেকের জীবনলৈ সুখ শান্তি আর সমৃদ্ধি কঢ়িয়ায় অনার কামনা করে। কেন্দ্রীয় যুব পরিক্রমা আর ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়ায় অহা সোমবারে আহমেদাবাদ ব্রিক্স রাষ্ট্রগোষ্ঠীর পরম্পরাগত আর থলুয়া ক্রীড়া প্রদর্শনী 2026 উদ্বোধন করব। ভারতের ব্রিক্সর অধ্যক্ষতাত গুজরাট সরকারের সহযোগত যুব পরিক্রমা আর ক্রীড়া মন্ত্রালয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে। এই গেমসত ব্রিক্সর সদস্য রাষ্ট্র আর অংশীদার দেশসমূহে নিজ নিজ পরম্পরাগত আর থলুয়া ক্রীড়া পদ্ধতিসমূহ প্রদর্শন করব। মন্ত্রালয়ে জানা মতে এই প্রদর্শনীয় ক্রীড়ার জড়িয়ে সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ আর জনসাধারণের মাজের সহযোগিতার প্রসার করব। এই প্রদর্শনীর সুযোগতে অভ্যাগত প্রতিনিধিসকলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বলে মন্ত্রালয়ে প্রকাশ করেছে। সরকারে বালাকোট বিমান আক্রমণের সময়ত বায়ুসেনা লোকসানের সম্মুখীন হওয়া বলে দাবি করা একটা প্রবন্ধ খণ্ডন করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য পরীক্ষণ গোটে প্রকাশ করা মতে প্রবন্ধটত অভিযানের প্রকৃতি আর রূপায়ণের বিষয় দুটা ভুলকৈ দেখুয়া হয়েছে। প্রবন্ধটত তথ্য বিকৃত করে বিভ্রান্তিকর ব্যাখ্যা আগবঢ়া হয়েছে বলেও তথ্য পরীক্ষণ গোটে প্রকাশ করেছে। পরীক্ষণ গোটে বালাকোটর বিমান আক্রমণক নির্দিষ্ট সন্ত্রাসবাদী ঘাটিক লক্ষ্য করে চলা সুপরিকল্পিত অভিযান বলেও অভিহিত করেছে। এই অভিযানত বায়ুসেনা বাহিনীর নিখুঁতভাবে আক্রমণ চলার সামর্থ্য, অভিযানের প্রস্তুতি আর সন্ত্রাসবাদক যোগ্য প্রত্যুত্তর দিয়ার সংকল্প প্রতিফলিত হওয়া বলে তথ্য পরীক্ষণ গোটে দাবি করেছে। ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মাজের পাঁচখনিয়া টি টুয়েন্টি ক্রিকেট শৃঙ্খলার তৃতীয়খন খেল কাইলৈ ইন্দোরত অনুষ্ঠিত হব। খেলখন সন্ধ্যা 7 বজাত আরম্ভ হব। যোৱা নিশা রাঁচিত অনুষ্ঠিত দ্বিতীয়খন খেলত ওয়েস্ট ইন্ডিজে ভারতক 6 উইকেটত পরাস্ত করাত সম্প্রতি পাঁচখনিয়া শৃঙ্খলাটোত 1-1 সমতা স্থাপন হয়। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে ঘাই ঘাই বাতৰি কেইটামান আগৰবাৰ পঢ়ি দিছো। ভাৰতে ৰাষ্ট্ৰসংঘত জম্মু কাশ্মীৰক লৈ উৰা বাতৰি বিয়পোৱাৰ বাবে পাকিস্তানক তীব্র সমালোচনা কৰিছে। বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি নীতিন নবীনে বিৰোধী দলসমূহে দেশত অস্থিৰতা সৃষ্টিৰ বাবে প্ৰচেষ্টা চলাইছে বুলি অভিযোগ তুলিছে। উত্তৰ প্ৰদেশ চৰকাৰে নয়ডা আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰক নৰেন্দ্ৰ মোদী আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰ হিচাপে নামকৰণ কৰাৰ সিদ্ধান্ত লৈছে। আজি মহালয়া এই উপলক্ষে আজি দেশৰ বিভিন্ন প্ৰান্তত শোভাযাত্ৰা আৰু শ্ৰাদ্ধ পাৰ্বণ অনুষ্ঠিত হয় আৰু ভাৰত আৰু ৱেষ্ট ইণ্ডিজৰ মাজৰ পাঁচখনীয়া টি টুৱেণ্টি ক্ৰিকেট শৃংখলাৰ তৃতীয়খন খেল কাইলৈ ইন্দোৰত অনুষ্ঠিত হ'ব। এতিয়াৰ বাতৰি ইমানে, পৰৱৰ্তী বাতৰি বিয়লি 3 বজাত শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান প্ৰচাৰ কৰা হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত, 729 কিলোহাৰ্জত আৰু এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জত। লগতে নিউজ অন এ আই আৰ মোবাইল

কিজে তোমার সঙ্গ প্রিয়া, কিজে তোমার সঙ্গ, তোমার অঙ্গ জ্বলন্ত জুই

0: উৎপাদন করেছে, কোরপরা বীজটা আনি বীজ উৎপাদন করব লৈছে, কোনে করেছে, এই গোটেইখিন বস্তু সেই পোর্টেলট এন্ট্রি করব লাগবে। আর পোর্টেলট যেহেতু এজন চহাকি শিক্ষকে না জানিব পারে, কিন্তু আমার যোগাযোগ করলে আমি পোর্টেলট গোটেইখিন আমি সহায় করে দিও। এই একটা ভারত সরকারের পদ্ধতি। আর যেটা বীজটা উৎপাদন হব, উৎপাদন হওয়ার পিছত আমার পোর্টেলর প্রায় লেবেল আকারে তাত মানে ওলাই যায়, আর সেই ওলাই গেলে যা বেগ বনাব, কারণ সেটা বিক্রি করবর কারণে তো বেগ আকারে বিক্রি করব, সেই বেগ আকারত সেই লেবেলিং গোটেইখিন লিখা থাকবে যে টি এস 38 হয়, এই সরিহর বীজ বা ইমান তারিখে উৎপাদন করা আছে, ইমান তারিখে পরীক্ষা করা আছে, এই গোটেইখিন বস্তু লিখা থাকি। আর তো যদি কোনোবা এজন সহায় শিক্ষকে কিনবও যায়, তাহলে সেই লেবেলিং পড়লে তা অথেন্টিকেসি বলে এটা বিশ্বাস করব পারে।
1: এটা আপনার যে সংস্থা, এই সংস্থাটার নামটোতে জৈবিক শব্দটো লাগি আছে, জৈবিক প্রমাণীকরণ বলে, গতি সেই যাক বীজ থাকিব সেবিলাক জৈবিকভাবে উৎপাদিত হয় নে নহয় তার কথাও লেবেলখনত লিখা থাকে নাকি বিতংকে?
0: আসলে কি হয়, মই কথাটো কম, আমার অসম বীজ আর জৈবিক দুটা বস্তু আছে, ইয়াতে আমার বীজর লগতো জড়িত আছো আমি, আর জৈবিক খেতির লগত জড়িত আছো। জৈবিক খেতির লগত কোনোবা যদি আজিকালি যেহেতু অর্গেনিক বলে কোয়া লাগে, যে অর্গেনিক শব্দ, অর্গেনিক শব্দটোর লগত যথেষ্ট মানুষ আজিকালি অর্গেনিক বলে কলে ভাল পায়,
1: অর্গেনিক প্রোডাক্ট বাজারে উলিয়াই দিয়ে,
0: বাজারে উলিয়াই দিয়ে, আর ভারত সরকারের অর্গেনিকের উপর বা অসম সরকারের অর্গেনিকের উপর যথেষ্ট গুরুত্ব দিছে। তেনে আসলে কোনোবা যদি অর্গেনিক প্রোডাকশন করব ওলাই, সেটা অকল বীজ বলে নয়, অর্গেনিক বলে কোয়া
1: যিকোনো ফসল,
0: যিকোনো ফসল, জহা চাউলও হবো পারে, নেমু টাঙাও হবো পারে,
1: ফলমূল হবো,
0: ফলমূল হবো পারে, তেনেস্থলত আমি অর্গেনিক হিসাবে যদি কোনোবা উৎপাদন করি, তার যদি লেবেলিং করব খোঁজে, আর সেটা যদি বজারলৈকে বিক্রি করব খোঁজে,
1: সেটা সঁচাকৈয়ে জৈবিক হয় নে নহয়,
0: সঁচাকৈয়ে জৈবিক,
1: সেটা আপোনালোকৰ প্রমাণ কৰি,
0: প্রমাণ কৰিবৰ কাৰণে সেটা আমাৰ এটা লেবেলিং দিয়া হয়, আর সেটা আমাৰ যিখন যিখন বিষয় বিভাগ আছে, সেই বিষয় বিভাগে তীক্ষ্ণ নজৰত অর্গেনিকটো উৎপাদন হয়।
1: আর যখন বীজ উৎপাদক আছে, যখন কৃষকে বীজর উৎপাদন করব, আরম্ভণির প্রায় মন করব কথাখিন, এটা কথাটো হল যে আপনাদের প্রমাণ করে দিয়ে প্রত্যেকবার যার বীজ উৎপাদন করব, ধর অহা বছর আকো করলে, তার পাঁচ বছর আকো করব, প্রত্যেকবারই এই প্রক্রিয়ার মাজে যাব,
0: প্রত্যেকবারে এই প্রক্রিয়ার মাজে যাব, কারণ কিয় কোথাও যেহেতু সরিয়হটো এই বছর করেছে, এই বছর করার করার যেতেই খেতি করব, পোর্টেলত গোটেইখিনি এন্ট্রি করব লাগবে। আকো সেটা হার্ভেস্টিং হল, সেটা বীজ হিসেবে বিক্রি হল, আকো অহা বছর করলেও সেই একই প্রক্রিয়াটাই করব লাগবে,
1: একই প্রক্রিয়া,
0: প্রক্রিয়াটো প্রত্যেক বছরে বছরে করব লাগবে। কিন্তু অর্গেনিকের ক্ষেত্রে অল্প বেলেগ, অর্গেনিকের ক্ষেত্রে প্রত্যেক বছরে বছরে করব না লাগে, এবছর করার পিছত সেটা এভরি ইয়ার রিনিউ করব লাগে, কিন্তু প্রসেসটো শর্ট হয়ে যায়,
1: অকমান বেলেগ,
0: অল্প বেলেগ।
1: ঠিক আছে, আমি সেই বিষয়ে কেতিয়াবা অন্য আলোচনাত নিশ্চয় পাতিম, আমি জৈবিক খেতির বিষয়ে। এটা আজি আমি যেহেতু তৈল বীজ, তৈল বীজর কথা পাতি আছো, এটা বীজর উৎপাদন বলে কোয়ার লগে লগে বীজর খেতিটো কিয় বিশেষ বা সেইটো কেনে ধরনের আগবাই নিব, সেই বিষয়ে অকমান অরূপ কুমার শর্মায় কব নাকি বিতন?
2: এতিয়া দত্ত ডাঙরিয়ায় যিখিনি কথা কলে সেই কথার লগত সংগতি রাখি প্রথমতে মই দুটামান কথা কবলৈ লৈছো। কৃষকসকলক তেখেতসকলে যেটো বীজ প্রামাণীকরণত সহায় করে আহিছে বা উপদেশ দিয়ে আহিছে, ঠিক তেনেকুৱা ধরনের আমার অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কৃষি বিজ্ঞান কেন্দ্র সমূহতো আমি বীজর উৎপাদন করো, আর তেখেতসকল আমার লগত জড়িত হয়ে থাকে। এতিয়া কথা হল অকল যে সরিয়হর বীজ বা বেলিফুলর বীজ বা ধানের বীজ এনেকুৱা নহয়, মাটিমাহ, মগুমাহ, এই এনেকুৱা ধরনের আমি সকলো বীজ আমি প্রডাকশন করো আর সার্টিফিকেশন প্রসেসটো করে থাকো। এতিয়া আমার তিনিটা স্টেজত সাধারণতে এই বীজটো ধর আমি আমার যাক রিসার্চ স্টেশন আছে তাত কিছু ব্রিডার থাকে, আর সেই যে ব্রিডার সাইন্টিস্টখিন তাত ব্রিডিং করে পেলায় সেই জাতটা উদ্ভাবন করলে সেইটুক ব্রিডার সিট বলে কোয়া হয়। সেই ব্রিডার সিট আমি কিনি লৈ আনো আমার দরে অনুষ্ঠানবুরে কৃষি বিজ্ঞান কেন্দ্রের দরে, গতি আমি কিনি আনি আমার যাক ফার্ম এরিয়া আছে তাত আমি প্রডাকশন করো, তার নেক্সট স্টেজটো ফাউন্ডেশন সিট, গতি ফাউন্ডেশন সেটটা আমি প্রডাকশন করে আমি কি করো এনেকা আমার যাক আমার আন্ডারত মানে আমি যিখিনি অঞ্চল সামরি লো সেই অঞ্চলের কৃষকসকলক আমি যোগান ধরো, আর ঠাইত পথারত এখেত সকলের সহায় সহযোগিতা মানে অসুকার সহায় সহযোগিতাত তাতলকে সার্টিফাইড সিট প্রডাকশন করে। এতিয়া ইয়াত সদায় কৃষি করবলে যাওতে আমি দুটা ক্ষেত্রত গুরুত্ব দিব লাগিব, এটা হল ভ্যালু এডিশন, আনটো হল আমার বীজর উৎপাদন। গতি এনে যদি জেনেরেলি আমি বীজ এটা

অন্নপূর্ণা ঘাট সদর ঘাটকে ধরে আন আন নদীর পারত পুয়া পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। ডিব্রুগড়ের মরাণ, খোৱাং, বৰবৰুৱা, নামৰূপ, নাহৰকটীয়া, দুলিয়াজান, লাহোৱাল, টেঙাখাট, ডিকমুকে ধরে বিভিন্ন ঠাইত শোভাযাত্রা উলিয়ার পিতৃপুরুষের স্মরণত ব্রহ্মপুত্রর ঘাটত পূজা অর্চনা করা হয়। যোরহাট জেলার গড়ালিত পুয়া তিন বজার মহালয় উপলক্ষে লোকারণ্য হয়ে পড়ে। গুৱাহাটীর উজান বজারের ব্রহ্মপুত্র ঘাটতো অগণন ভক্তই ভিড় করে। মহালয় উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যবাসীলৈ ওলগ জানাইছে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত শারদীয় দুর্গোৎসবর আগমনের বতরা কহিয়াই অনা এই শুভক্ষণে সকলোরে জীবনলৈ মঙ্গল বার্তা কহিয়াই আনিব বলে কামনা করে। কাইলৈ নবরাত্রির প্রথম দিনটির শারদীয় দুর্গাপূজার আধ্যাত্মিক পর্বসমূহ আরম্ভ হব। আকাশবাণী গুৱাহাটীর বাতৰি বিভাগৰ দৃষ্টিপাত অনুষ্ঠানত আজি নিশা 8:02 বিশ্ব পৰিভ্ৰমী পক্ষী দিবস উপলক্ষে এটা সাক্ষাৎকার প্রচার করা হব। বিশিষ্ট পক্ষীবিদ আৰু বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টৰ নীলোৎপল মহন্তৰ সৈতে হোৱা এই সাক্ষাৎ গ্ৰহণ কৰিব ডক্টৰ মনস্বিনী মহন্তই। শ্রোতাসকলে আকাশবাণী গুৱাহাটীর বাতৰি বিভাগৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজৰ জৰিয়তে অনুষ্ঠানটো শুনিবলৈ পাব। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিকেইটা পুনৰবাৰ। তালিকাভুক্ত নোহোৱা কর্কট রোগের ঔষধের লভ্যাংশর নিয়ন্ত্রণের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তক মুখ্যমন্ত্রীর আদরণি। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজি গুজরাটের একতা নগরলে বাইক রেলীর শুভ উদ্বোধন। 2027 বর্ষর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা মার্চ এপ্রিলত অনুষ্ঠিত করার রাজ্যিক বিদ্যালয় শিক্ষা পরিষদের জাননী জারি। আজি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত সজাগতা কার্যসূচী। আর রাজ্যত খেল মহারণের 10,75,589 যুবক যুবতীর নাম পঞ্জীয়ন। এতিয়াৰ আঞ্চলিক বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি 7:10 শুনিবলৈ পাব।

0: প্রধান প্রধান রাস্তাবিলাকও পি ডব্লিউ ডিয়ে বনায়, কিন্তু গাঁৱৰ ভিতৰৰ বহুত রাস্তা আছে, সৰু সৰু রাস্তা আছে, সেইবিলাক রাস্তা মানে পেভার্স ব্লক দি পেলাই
1: আজিকালি ব্লক রাস্তা,
0: ব্লক রাস্তাবিলাক এই পঞ্চায়েতৰ পৰা বা আঞ্চলিক পঞ্চায়েতৰ পৰা নির্মাণ করে, আর তেনেকে সৰু সৰু কিছুমান রাস্তা আছে যেবিলাক পি ডব্লিউ ডিয়ে নকৰে, গতিকে সেইবিলাক আমার পি এন আর ডি ডিপার্টমেন্ট পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগৰ পৰাই এই রাস্তাবিলাক বনায়। এতিয়া আপোনাৰ এইবাৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে ব্লক আর গাঁও পঞ্চায়েত সমূহক কেইটামান নির্দিষ্ট কাম, নির্দিষ্ট আঁচনি ধরে দিছে, কেবিনেট সিদ্ধান্ত লৈ কেইটামান কাম ধরে দিছে, ছটা কাম বিশেষকে, তাৰে তিনটা গাঁও পঞ্চায়েত এলাকাত হব আর তিনটা মানে আঞ্চলিক পঞ্চায়েতটোৰ ভিতৰত কোনোবা গাঁও পঞ্চায়েতত হব, গতিকে সেইখিনি ছটা স্কিম ধরে দিছে। ইয়াৰ উপৰি পরবর্তী সময়ত আমি অহা জানুয়ারী মাহৰ ভিতৰত অহা বছৰ যিখন আঁচনি আমার একশন প্লেন হব সেইখিনি আমি প্রস্তুত করি। আর একটা চাক, এইখিনিতে মানে আপনার একটা কথা কব বিচার, একটা সরকারি আসনি রূপায়ণের ক্ষেত্র যেনে বিষয়া কর্মচারী সকলের সততার প্রয়োজন, তেনেকে আমার হিতাধিকারী সকলের বা আমার গ্রাম্য অঞ্চলের রাইজরও সততার প্রয়োজন
1: আছে।
0: এটা চাকসুন
1: লাগবে,
0: যদি এগারী ভাল অবস্থাপূর্ণ মানুষে নিজের পকী ঘর নিজের ঘর যদি ভাল উপার্জন করা ব্যক্তি থাকার পিছতো এই এনেকা ধরনের অনিয়মত মানে অনিয়মের মাজলে নিজে আগবাড়ি যায়, তেতিয়া এনেকাতে আমার অসুবিধা বুঝব লাগে। কারণ কিয় এজন তেনেকুৱা নাপাবলগীয়া ব্যক্তিক যদি এটা সুবিধা দিয়া যায়, পাবলগীয়া ব্যক্তি এজন বঞ্চিত হয়, বঞ্চিত হব নয় জানো, গতিকে রাইজেও সেইখিনি সচেতন হব লাগে
1: আর
0: ব্যক্তিগতভাবে মানুহেও সেইবিলাক লৈ আগবাঢ়িব নাপায়।
1: হয় নাপায়। হয়, আপনি আরো একটা আসনির কথা কৈছিলে, আপনাদের ছাগলী বা পশুপালনের কারণে আপনাদের সুবিধা দিয়ে, সেই বিষয়ে অকন বহলে কোকসুন, আমার রাইজ উপকৃত হব, কেনেকে তেওঁলোকে পাব সুবিধা?
0: মানে মই এটা কলোই যে ভিভিজি রামজি আসনির অধীনত আমার যিসকল মানে যিসকলে পশুপালন করে পেলায় আত্মনির্ভরশীল হব খুঁজে, আমার পঞ্চায়েতর সভাপতি সচিব সকলের যোগাযোগ করলে তেতিয়া পরবর্তী সময় যেতিয়া আমি আসনি লম তেতিয়া তেওঁলোকক আমি একবছরতে বহুতক দিব নোৱাৰিলো, আমি কিছু সংখ্যক দিব পাৰিম, সেইটোতো আছেই। আর ইয়ার উপরে মই আপনাক আর একটা আমার পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টরে একটা গুরুত্বপূর্ণ একটা বিভাগ হল আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন। আমার এইটোত হৈছে আমার যে আপনি জানে এটা আমার প্রতিখন গাঁৱতে সেলফ হেল্প গ্রুপবিলাক আত্মসহায়ক
1: গ্রুপ আছে,
0: হয় হয়, আত্মসহায়ক গ্রুপবিলাকৰ প্রতিগৰাকী গ্রুপৰ সদস্যই এটা এটা গ্রুপর আপনাদের সরকারের পৰা গোট হিসাবে আর্থিক অনুদান মানে সাহায্য পায়, লো মানে সাহায্যও পায় বা লোন হিসাবেও পায়, গতিকে তার জড়িয়তেও আমার সমাজের আমার গ্রাম্যাঞ্চলের প্রতিগী মহিলা বহুতখিনি উপকৃত হয়েছে, আত্মনির্ভরশীল হয়েছে। গতিকে আপনাদের জানে নয় এটা মহিলা উদ্যমিতা আসনি একটা হয়েছিল, তাতে 10,000 পাইছে যখন বিভিন্ন আসনিত কাম করে আছে, এইখানে মানে আমার সেলফ হেল্প গ্রুপ সকলে বা এই আসাম লাইভলিহুড মিশনের জড়িয়ে সরকারে আর ভারত সরকারেও এই গোট সমূহক যথেষ্টখিনি আর্থিক সাহায্য দিয়ে, যার দ্বারা কাম করব পড়ে আর মানে ব্যাংকর পর লোনও পায়,
1: লোনও পায়
0: লোনের জড়িয়ে যদি সততার কামট আগবাই নিয়ে যদি রিপেমেন্টও ভালকে করে ব্যাংকে আকো লোন দিয়ে, গতিকে এইটো এটা খুব ভাল ডাঙর আসনি।
1: আসলে সততার মরণ নাই,
0: সেইটাই কথা আসলে, মানে গ্রাম্য অর্থনীতিত এতিয়া আপনার এই সেলফ হেল্প গ্রুপ সমূহর বাইদেউ সকলে সদস্য সকলে যথেষ্টখিনি অরিহণা যোগায়, তেওঁলোকে অকল নিজের নিজে তো আত্মনির্ভরশীল হয়েছেও পরিয়ালটোত তেওঁলোকৰ মান সন্মান স্থিতি গুরুত্বপূর্ণ হয়েছে, অবদান আগবাইছে
1: পয়সার
0: ক্ষেত্রে, হয় আর রাজ্যখনের বিভিন্ন উন্নয়নমূলক কামত সভা সমিতি অংশগ্রহণ করে, সমাজখন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে পড়ছে। আর আপনি জানি ভাল পাব যে এই আমার সেলফ হেল্প গ্রুপ সকল বাইদেউ সকলের মাজর প্রায় এনেকা ধরনের আমার কর্মী আছে, আপনি জানিব যে জীবিকা সখী, কৃষি সখী, ব্যাংক সখী, ব্যাংক মিত্র, পশু সখী, এনেকা ধরনের কেডার আছে দেই, তেখেত সকলে প্রতিগৰাকী গাঁৱৰ মহিলাৰ ওচৰলৈ গৈ এই বেলেগ বেলেগ

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: শ্রোতাই মুন্মী বৰাৰ কণ্ঠত অসমীয়া আধুনিক গীতটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ। খন্তেক পিছতে আকাশবাণী দিল্লীকেন্দ্ৰ প্ৰচাৰিত 8:45 সমাচাৰ সন্ধ্যা আৰু নিশা 9 বজাত নিউজ 8 আমাৰ কেন্দ্ৰৰ পৰা ৰিলে কৰি শুনোৱা হ'ব।

শ্রোতাই হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুর কেন্দ্র পৰা। এইবার শুনো আহক সাজন কা ঘর বোলছবির এটি গীত, শিল্পী অলকা ইয়াগনিক।